ভূমিকা দি মিত্র মাত্র করিয়া যতন, শ্রীগোবিন্দ তাদের করেন নিধন। শাম্ভুক বিদিতবান বাল্যগো শ্বশুর বুঝিলেন।

কাজী মিত্র মাত্র করিয়া যতন, শ্রী গোবিন্দ তাদের করেন নিধন। শাম্ভুক বিদিত বান বাল্য গো শ্বশুর, বুঝিলেন তাদের সুর আর